ஸ்தலம். এসো আমার গাড়িতে বসো, বসো বসো বসো বসো বসো না, এসো আমার গাড়িতে বসো, বসো বসো বসো বসো বসো, আও মারি গাড়ি মা বেশি যাও, আও মারি গাড়ি মা, আও মারা গাড়ি মা বেশি যাও. Welcome back, ladies and gentlemen. Last song of our segment. Uske baad hum kahenge aapko bye bye, tata, alvida. See you next weekend. Last gana, jo hamara hamesha special gana rehta hai. Nilesh bhai ne hume recommend kiya hai tu hai wahi dil ne jise. So DJ Akil ka main remix wala version bajaunga ye gana. It's an iconic song from the iconic times of early 2000s. Have a listen, ladies and gentlemen.